0: अभी आप तमिल कार्यक्रम सुन रहे थे। ये आकाशवाणी का श्री विजयपुरम केंद्र है। 5:30 हुए हैं। लीजिए अब सुनिए बंगला कार्यक्रम।
1: नमस्कार, शुभ सन्ध्या। আমার সকল শ্রোতা বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের বাংলা অনুষ্ঠান। অনুষ্ঠানটি প্রচারিত হচ্ছে আকাশবাণী শ্রী বিজয়পুরম কেন্দ্র থেকে।

স্বামী বিবেকানন্দ বলেছেন, তোমার মন ও বুদ্ধির মধ্যে যদি কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি হয়, তখন নিজের মনের উপর সবসময় ভরসা রাখবে।

মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ছিলেন ঊনবিংশ শতাব্দীর একজন বিশিষ্ট বাঙালি দার্শনিক, ধর্ম সংস্কারক এবং ব্রাহ্ম সমাজের অন্যতম প্রধান নেতা। তিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা এবং বাংলায় নবজাগরণের অন্যতম অগ্রদূত। তিনি 1817 সালের 15ই মে অর্থাৎ আজকের দিনটিতেই কলকাতার জোড়াসাঁকো ঠাকুরবাড়িতে জন্মগ্রহণ করেন। তার পিতা ছিলেন বিখ্যাত শিল্পপতি ও প্রিন্স উপাধিপ্রাপ্ত দ্বারকানাথ ঠাকুর এবং মাতা দিগম্বরী দেবী। তিনি প্রথমে বাড়িতেই পড়াশোনা করেন এবং পরে রাজা রামমোহন রায় প্রতিষ্ঠিত অ্যাংলো হিন্দু কলেজে ভর্তি হন। দর্শন, ধর্মচিন্তা এবং গভীর আধ্যাত্মিকতার কারণে তাকে মহর্ষি অর্থাৎ মহান ঋষি উপাধিতে ভূষিত করা হয়েছিল। 1842 সালে তিনি ব্রাহ্ম সমাজে যোগ দেন এবং 1848 সালে ব্রাহ্মধর্মের ভিত্তি স্থাপন করেন, যা বর্তমানে ব্রাহ্মবাদ নামে পরিচিত। 1839 সালে তিনি তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, যার লক্ষ্য ছিল উপনিষদের জ্ঞান ও ধর্মীয় সংস্কার প্রচার করা। তিনি সতীদাহ প্রথা এবং মূর্তি পূজার ঘোর বিরোধী ছিলেন। 1863 সালে বীরভূমের বোলপুরে তিনি শান্তিনিকেতন আশ্রম প্রতিষ্ঠা করেন, যা পরবর্তীতে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের ভিত্তি স্থাপন করে। তিনি ছিলেন একাধারে সমাজ সংস্কারক, দার্শনিক এবং বাংলা ভাষার অন্যতম পৃষ্ঠপোষক, যার কর্ম ও চিন্তা আজও বাঙালির মনন ও সংস্কৃতিতে বিদ্যমান।

বন্ধুরা, পরিবার শুধুমাত্র একটি সম্পর্কের বন্ধন নয়, এটি ভালোবাসা, নিরাপত্তা, মূল্যবোধ ও মানবিকতার প্রথম পাঠশালা। সমাজের ভিতকে শক্তিশালী করতে একটি সুস্থ ও সুন্দর পরিবারের ভূমিকা অপরিসীম। আজকের এই বিশেষ দিনকে সামনে রেখে আজকের বিশেষ অনুষ্ঠান পারিবারিক বন্ধন ও শিশুর কল্যাণ। এই বিষয়ে রয়েছে একটি সাক্ষাৎকার সমাজ কল্যাণ বিভাগের একজন বিশিষ্ট আধিকারিক মিস্টার অশোক কুমার বিশ্বাস মহাশয়, যিনি প্রবেশনারি অফিসার জুবিনাইল হোম সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে। আজকের এই বিশেষ পর্বে অতিথির সঙ্গে কথোপকথনে রয়েছেন আমাদের সহকর্মী অনামিকা।

0: স্যার, সব থেকে প্রথমে তো আপনাকে আমাদের অনুষ্ঠানে আমি স্বাগত জানাচ্ছি।
1: নমস্কার
0: স্যার। আজ আন্তর্জাতিক পরিবার দিবস, তো প্রথমে আমি জানতে চাইব যে এই দিবসটির গুরুত্ব সম্পর্কে।
1: নমস্কার, আপনারা সবাই জানেন যে এই দিবসটা আমরা ইন্টারন্যাশনাল ডে ফর ফ্যামিলিজ বলে আমরা সব জায়গায় আমরা এটাকে ইয়ে করি, এবং এইটা হয়েছে হলো ইউনাইটেড নেশনস থেকে এটা হাইলাইট হয়েছিল অ্যাজ এ ফর দ্য বেসিক ইউনিট অফ দ্য সোসাইটি। কেন কেন কি? টু রেইজ দ্য অ্যাওয়ারনেস অ্যামাং দি সোশ্যাল ইকোনমিক অ্যান্ড কালচারাল ইস্যুস উইচ এফেক্ট দ্য ফ্যামিলিজ থ্রু আউট দি ওয়ার্ল্ড। এটা সবথেকে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যে এই দিবসটা মানানো হচ্ছে কেন, কিসের জন্য। এবং আপনারা সবাই জানেন যে এই যে পরিবার, বাচ্চাদের হলো সব থেকে প্রথম স্কুল হলো পরিবার, এবং যেখান থেকে বাচ্চারা প্রতিটি জিনিস শেখা শুরু করে, ভালোবাসা, রেসপেক্ট, কোঅপারেশন, কাইন্ডনেস, দায়িত্ব, এটা শুরু হয় চাইল্ডহুড থেকে এবং ইট কন্টিনিউস আপ টু ওল্ড এজ।
0: স্যার, যেহেতু আপনি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে, তো আমি জানতে চাইব যে আপনার চাকরি মানে কোন জায়গা থেকে শুরু হয়েছে।
1: হ্যাঁ, এটা বড় একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন। আমি এটা সবাইকে বলতে চাইব যে আমি আন্ডামান নিকোবর অ্যাডমিনিস্ট্রেশনে 1992 জয়েন করেছি আন্দামান আদিম জনজাতি বিকাশ সমিতি, এবং আমি ওই ডিপার্টমেন্টে দীর্ঘ 4 বছর কাজ করেছি।

0: এবং আমি কাজ করেছি হলো যত প্রিমেটিভ ট্রাইবসদের সঙ্গে, যেমন মনে করুন ওঙ্গিস, সেন্টিনালিস, শম্পেন্স, গ্রেট আন্ডামানিস, এদের সঙ্গে আমি কাজ করেছি দীর্ঘ, এবং জারোয়াসদের সঙ্গে, আমি জারোয়াসদের সঙ্গে এক্সপেডিশন টিমে গিয়েছি অনেকবার, গিয়ে ওদের সঙ্গে আমরা রিলেশন ডেভেলপ করার জন্য করেছি। এটা আমাদের ছিল প্রথম চাকরির আমার ফার্স্ট ফেজ। এবং সেকেন্ড ফেজ আমি জয়েন করেছি ইন 1996 অ্যাজ এ প্রবেশন অফিসার ইন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট।
1: আচ্ছা।
0: এবং তবে থেকে আমি এখন সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে আছি। আজ 30 বছর মতো হয়ে গেছে আমার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে। এবং বেসিক্যালি আমার দায়িত্ব হলো কিশালয়ের বাচ্চাদের দেখাশোনা করা।
1: আচ্ছা, তো আপনি কি প্রথম থেকেই আমাদের পোর্টব্লেয়ারে রয়েছেন কি এর আগে অন্য কোথাও ছিলেন পোস্টিং আপনার?
0: শুরুর থেকে পোর্টব্লেয়ারে ছিল এবং আমি পোর্টব্লেয়ারে কাজ করছি আর দীর্ঘ 34 বছর ধরে। এবং আমাদের যে কিশালয়, সবাই জানে যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে একটাই কিশালয় আছে যেটা কি নয়াগাঁওতে আছে। এবং এই সব থেকে আমি এটা প্রথমে বলতে চাইবো যে এই কিশালয়টা কি এবং কাদের জন্য এবং কারা আসে।
1: হ্যাঁ,
0: এটা দেখুন, আজকাল যে সোসাইটিতে অনেক ধরনের অনেক অ্যাক্টিভিটিস হয়, আনসোশ্যাল অ্যাক্টিভিটিস হয়, তো ওতে দেখা গেছে যে একটা গ্রুপ ধরা পড়েছে, কোথায় চুরি হলো বা কোনো নোংরামি হলো, এবং যখনই ফার্স্ট স্টেজে যখন পুলিশ ওকে ধরে পুলিশ স্টেশনে নিয়ে আসে, ইন্টারোগেট করে, করার পরে যখন দেখে যে ওর এজ ইজ 18 আর বিলো 18 ইয়ার্স, তখনই ওই কেসটাকে অ্যাজ এ জুভিনাইল বলে ট্রিট করে।
1: আচ্ছা।
0: এবং এর জন্য টোটালি সিস্টেমটি আলাদা হয়। আমাদের যে কিশালে, ইট ইজ রান আন্ডার জুভিনাইল জাস্টিস অ্যাক্ট, এবং এটা নয়াগাঁওতে আছে, অ্যান্ড উইচ ইজ কন্ট্রোল বাই দ্য প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট।
1: আচ্ছা।
0: এবং অ্যান্ড দেয়ার আর টু আদার মেম্বার্স অফ দ্য বোর্ড।
1: আচ্ছা, এই জুভিনাইল হোম যেটা, এটা কি একটাই রয়েছে
0: আন্দামান নিকোবরে? জুভিনাইল হোম একটাই আছে, যে বাচ্চারা যখনই আমাদের কাছে আসে অ্যাজ পার দ্য অর্ডার অফ দ্য প্রিন্সিপাল ম্যাজিস্ট্রেট, আমরা বাচ্চাকে প্রথম আমরা ওকে আমরা দেখি ওদের অবস্থা কেমন আছে, আমরা ওকে মেডিকেল চেক আপ করাই, মেডিকেল চেক আপ করিয়ে গভর্নমেন্টের থেকে ওকে খাওয়া দাওয়ার থেকে নিয়ে পড়াশোনা, ভোকেশনাল অ্যাক্টিভিটিস ইনক্লুডিং কালচারাল অ্যাক্টিভিটিস আমরা ওকে আমরা ওইখানে শিখাই। আমাদের কাছে এখন যে ফ্যাসিলিটিস আছে, ওতে আমরা ক্রাফট ইনস্ট্রাক্টর আমাদের কাছে আছে, মিউজিক টিচার ওদের জন্য আছে, ওদের জন্য প্যারামেডিক্যাল স্টাফস আছে, কুক ওদের জন্য আছে, সিকিউরিটি গার্ড আছে, হোম গার্ড আছে, কেয়ারটেকার, ওয়াচম্যান, এইসবগুলো ওইখানে সবসময় 24 hours রাউন্ড দি ক্লক সার্ভিস থাকে। এবং যে কিশালয়টা, এটা হলো ট্রাই সিকিউরিটিতে দেওয়া। ট্রাই সিকিউরিটি ইন দি সেন্স, ফার্স্ট সিকিউরিটি ইজ দ্য ডিপার্টমেন্টাল স্টাফস, সেকেন্ড সার্কেল হলো আপনার হোম গার্ডস, অ্যান্ড থার্ড ল্যাপিং হলো সিকিউরিটি গার্ড, যাতে কখনও কোনো দিক থেকে কোনো ধরনের কোনো গণ্ডগোল যাতে না হয়, এবং গভর্নমেন্ট যাতে বাচ্চাদেরকে সুন্দরভাবে ঠিকভাবে ওদেরকে আগে বাড়ার জন্য, রিহ্যাবিলিটেট করার জন্য ওদেরকে চেষ্টা করে।
1: আচ্ছা স্যার, বাচ্চারা যখন প্রথমে এখানে আসে, তো আপনাদের এখানে এসে কি কোনো এদের মধ্যে ইম্প্রুভমেন্ট হয়?
0: যখনই আমাদের কাছে বাচ্চা আসে, এমন না যে ভাই প্রতিটি বাচ্চাই আপনি অপরাধী।
1: আচ্ছা।
0: আমাদের কাছে যখন বাচ্চা আসে, দ্যাট ইজ আন্ডার অবজারভেশন, কখনো প্রমাণ হয় না, আমাদের কাছে আন্ডার ট্রায়ালে থাকে, ওর কেস চলতে থাকে। যখনই ওকে হ্যাঁ প্রমাণ হয় যে হ্যাঁ ও কনভিক্ট, তখনই ওকে আমরা অপরাধী বলবো, তার আগে অব্দি অপরাধী বলবো না, অবজারভেশন বলবো। কেন কি বাচ্চারা অবজারভেশনে থাকে আমাদের কাছে, আমরা ওই পিরিয়ডটাতে বাচ্চাদেরকে আমরা সব ধরনের সুবিধা দিই, এবং যাতে বাচ্চা ফিল না করে যে ও পুলিশ জেলে আছে। এটা কৃষালয় মানে বাল সুধার গ্রহ, যেটা আমরা বলি হিন্দিতে বা ইংলিশে, ইট ইজ এ অবজারভেশন হোম। আমরা বাচ্চাকে রেখে ওখানে সব ধরনের সুবিধা আমরা দিই, যাতে বাচ্চা সুন্দরভাবে পরে গিয়ে পরিবারের সঙ্গে গিয়ে ম্যাচ করে গিয়েও থাকতে পারে।
1: আচ্ছা, এখান থেকে বেরিয়ে বাচ্চারা নিজের জীবনে এরা কি এগিয়ে গেছে?
0: হ্যাঁ, আমাদের ডিপার্টমেন্টাল হোম থেকে যে বাচ্চাগুলো আছে, যে আজকে নিয়ার অ্যাবাউট 30 ইয়ার্স, আমি দেখেছি আমাদের অবজারভেশন হোমের বাচ্চারা এখন ইঞ্জিনিয়ার আছে, যারা আন্দামানে কাজ করছে, যারা বি ইঞ্জিনিয়ারিং করে এসছে বাইরের থেকে, ওরা এখানে কাজ করছে। গভর্নমেন্ট ডিপার্টমেন্টের জুনিয়র ইঞ্জিনিয়ার, 4 জন জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, একজন আর্মি অফিসার আছে, একজন ল অফিসার আছে, গ্রেট পলিটিশিয়ানও আছে আমাদের এখানে, যে আমাদের অবজারভেশন হোমে ছিল, উনিও আমাদের অবজারভেশন হোম থেকে বেরিয়ে গেছে। এবং তার সঙ্গে আরও অন্য অন্য ফিল্ডে, প্রতিটি ফিল্ডে আমি দেখেছি, যেখানেই যাই কোনো না কোনো বাচ্চা আমার কাছে চলে যায়, স্যার নমস্কার, কি ব্যাপার বলো ভাই, স্যার আমি তো আপনার হোমে ছিলাম, আপনি আমাকে দেখাশোনা করেছেন, কোথায় কাজ করছো? স্যার আমি মিউনিসিপ্যালে আছি, আমি বেকারিতে আছি, আমি ড্রাইভার আছি, আমি পলিটেকনিক। মানে এমন দেখা গেছে যে আমাদের হোম থেকে যে বাচ্চাগুলো বেরিয়েছে, প্রতিটি ফিল্ডে বাচ্চারা এগুলো আছে। এইটা তো হলো আমাদের অবজারভেশন হোম, উইচ ইজ রান বাই দ্য গভর্নমেন্ট। ইন অ্যাডিশন টু দিস অবজারভেশন হোম, দেয়ার আর 11 চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন।
1: আচ্ছা।
0: 11টা চাইল্ড কেয়ার ইনস্টিটিউশন আছে, যার

0: ওদের চারটে হলো গভর্নমেন্ট রান ইনস্টিটিউশন
1: এবং
0: বাকিগুলো হলো প্রাইভেট এনজিও রান ইনস্টিটিউশন। যেমন এনজিও রান ইনস্টিটিউশনে আপনি চলে যান, ফর এক্সাম্পল আমি আপনাকে বলতে চাইব রামাকৃষ্ণ মিশন, সেবানিকেতন, প্রণব কন্যা সংঘ, বনবাসী আশ্রম, বাট ইট ইজ নট রেজিস্টার্ড, দ্যাট ইজ আশ্রম। ইন এডিশন টু দ্যাট স্যালভেশন ফেলোশিপ ট্রাস্ট, লাভ চিলড্রেন হোম, বেতনি হোম, চিলড্রেন হোম ফর বয়েজ অ্যাট ফেরারগঞ্জ, দ্যাট ইজ এ গভর্নমেন্ট হোম, দিদিয়াং হোম, ওইটা আপনাদের বাচ্চাদের জন্য ফেরারগঞ্জ। তো এই ধরনের বাচ্চারা আমাদের কাছে আছে এবং আজকের ডেটে এরকম 300 বাচ্চারা আছে যারা এই সিসিআই এ থাকে এবং ওদেরকে প্রতিটি বাচ্চা স্কুলে যায় এবং স্কুলে গিয়ে ওরা পড়াশোনা করে ওরা নিজের লাইফের জন্য তৈরি হয়। এটা ভারত সরকারের দায়িত্ব বা ভারত সরকারের নির্দেশ অনুসার সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট সময়ে সময়তে গিয়ে ওইখানে সবসময় চেক করে। এর জন্য ডিস্ট্রিক্ট চাইল্ড প্রোটেকশন ইউনিট আছে, ওরা যায় ওইখানে, তারপর জুভেনাইল জাস্টিস বোর্ড আছে, চাইল্ড ওয়েলফেয়ার কমিটিজ আছে, এরা সবসময় গিয়ে ওইখানে দেখাশোনা করে এবং বাচ্চারা যাতে ঠিকভাবে ভালোভাবে যারা যাতে ওরা সব ধরনের সুবিধা পায়, এইটাই আমাদের চেষ্টা। এবং যেমন আমি আপনাকে বলেছি যে আমাদের আন্দামানে আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এই আশ্রম থেকে বেরিয়ে বাচ্চা প্রচুর বাচ্চারা আছে যারা এখন নিজের পায়ে দাঁড়িয়ে ফ্যামিলি নিজের ফ্যামিলি আছে এবং ফ্যামিলির সঙ্গে ওরা এখন প্যাচ আপ করে গিয়ে ভালোভাবেই আছে। তো এইটাই দেখুন, যেমন এটা বললো না ইন্টারন্যাশনাল ডে ফর ফ্যামিলিজ, এটা আপনি এবার লাস্টে দেখবেন যে দিস ইজ দ্য ডিউটি অফ দ্য গভর্নমেন্ট, কী করে বাচ্চাদেরকে নিজের ফ্যামিলির সঙ্গে প্যাচ আপ করার জন্য, রিহ্যাবিলিটেট করাবার জন্য কাজ করে।
1: আচ্ছা, আমি জানতে চাইবো যে সরকারের পক্ষ থেকে মানে আমাদের গভর্নমেন্টে যে নানান ধরনের স্কিম রয়েছে, তো এদের জন্য কোনো স্কিম কি রয়েছে?
0: হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার থেকে এদের জন্য স্কিমস আছে, তাকে বলা হয় ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস, ICPS। এই স্কিমসের ভিতরে বাচ্চাদেরকে সব ধরনের সুবিধা দেওয়ার জন্য, যেমন আমি আপনাকে বলেছি যে যতগুলো আশ্রম আছে বা CCIs আছে, CCIsগুলো এই স্কিমসের ভিতরেই আছে। এছাড়া যে আমাদের অ্যাডপশন এজেন্সি আছে, তারপর চাইল্ড কারা আছে, স্টেট সা বলে একটা স্টেট অ্যাডপশন এজেন্সিজ আছে, যেগুলো চারটে এজেন্সিজ আছে। আজকে দেখুন আমাদের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে এত ছোট্ট একটি জায়গা, এরকম কেসেসও আমরা দেখেছি যে ছোট বাচ্চা নিউলি বর্ন বেবিসকে কেউ ছেড়ে দিয়ে কোথায় ছেড়ে চলে যায়, তখন সে বাচ্চাটাকে কি করবে, কোথায় যাবে? এবং এইসব ধরনের কেসগুলো দেখার পরে বা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিম লঞ্চ করেছে, তাকে বলা হয় স্টেট অ্যাডপশন এজেন্সিস। বাচ্চাদেরকে ওই স্টেট অ্যাডপশন এজেন্সিতে আমরা নিয়ে যাই এবং কারা আছে চাইল্ড কেয়ার, ওইখানে অনলাইন যারা অনেক দম্পতি আছে যাদের বাচ্চা নেই, যারা বাচ্চা নিতে চায়, তারা অনলাইন পোর্টালে গিয়ে অ্যাপ্লাই করতে হবে, ওদের ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড দিতে হবে, দিলে ওইটা অনলাইন ওইটা পোর্টালের থ্রুতে বাচ্চা ওদেরকে ফ্যামিলি অবধি দম্পতি অবধি আমরা হ্যান্ড ওভার করে দিই। এবং এইভাবেই এই স্কিমসগুলো আছে। তাছাড়া বাচ্চাদেরকে যারা দিব্যাং বাচ্চারা আছে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে প্রতি মাসে 2,500 টাকা করে ওদের অ্যাকাউন্টে দেওয়া হয়। যদি কোনো এরকম কেউ এই স্কিমসের লাভ নিতে চায়, তারা তাদের বাড়ির কাছাকাছি যে আঙ্গনবাড়ি সেন্টারগুলো আছে ওইখানে যাবে, গিয়ে সম্পর্ক করলে ওকে ফর্ম দেবে, ফর্মটা ফিল আপ করবে, ফর্ম ফিল আপ করার পরে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে একটা ইন্টারনাল ইনকোয়ারি হবে, ইনকোয়ারি করে ওর কেস অ্যাপ্রুভ করে তাকে স্যাংশন করা হয় এবং এই টাকাটাও কন্টিনিউসলি পেতে থাকবে। যেমন মনে করেন একটা বাচ্চা আছে 2,500 টাকা পাবে, কিছুদিন পরে দেখা গেলো যে চাকরি পেয়ে গেল, তখন ওর টাকাটা অটোমেটিক্যালি স্টপ হয়ে যাবে। যদি সে চাকরি না পায় বা কন্টিনিউ করতে থাকে এবং 60 বছর পেরিয়ে গেছে তখনও চাকরি পায়নি, তখন ওইটা কনভার্ট হয়ে ওল্ড এজ পেনশনে চলে আসবে। ওল্ড এজ পেনশনটা পাচ্ছে আবার 2,500 টাকা প্রতি মাসে। এই পেনশনটা পাচ্ছে হলো যারা 60 থেকে 80 বছরের ভেতরে, এবং সেই বাচ্চা যখন বড় হয়ে 80 বছর পার হয়ে যাবে তখন আবার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া স্কিমস করে দিয়েছে ওই যে 2,500 টাকাটা ওইটা বেড়ে 3,000 টাকা হয়ে যাবে। এবং এছাড়া ওদেরকে অনেক ধরনের ফ্যাসিলিটি আছে, ফ্রি অফ কস্ট সিনিয়র সিটিজেন ফ্রি ফ্যাসিলিটি, বাসে বোটে এইসব ধরনের সুবিধা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আছে এবং যেটা কি সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট ইমপ্লিমেন্ট করে।
1: মানে নানান ধরনের সুবিধা রয়েছে, আমাদের শুধু যোগাযোগ করতে হবে।
0: অবশ্যই, এটা হলো যোগাযোগের অভাব। যেমন আপনারা সবাই জানেন যে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এমনই একটা জায়গায় স্থিত বা আমাদের টপোগ্রাফি এরকম, ছোট ছোট দ্বীপ আছে, ওখানে লোকে জানেই না যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি আছে, কোথায় কি পাওয়া যায়। তো আমি এটা সবাইকে এইটা অনুরোধ করব, যারা এটা শুনছেন, আপনারা নিয়ার বাই যে আঙ্গনবাড়ি সেন্টার আছে ওইখানে যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন যে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট থেকে কি কি স্কিম আছে। শুধু বাচ্চাদের জন্যই নয়, সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কভার করছে হলো ওল্ড এজ কে, উইডো কে, ডেসিটিউট কে, হ্যান্ডিক্যাপ কে, সবাইকে কভার করছে এবং প্রতিটি গ্রুপের ক্যাটাগরির লোকদের জন্য কোনো না কোনো স্কিমস এদেরকে কভার। এটা সবথেকে একটা সুবর্ণ সুযোগ। যারা এটা শুনতে পাচ্ছেন তারা সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট যে অফিস আছে, আঙ্গনবাড়ি সেন্টার আছে, মুখ্য সেবিকাস আছে ক্যাম্বেল বেদ থেকে নিয়ে ডিগলিপুর অবধি, ওনাদের সঙ্গে সম্পর্ক করলে স্কিমস এর ব্যাপারে আপনাদেরকে জানাবে এবং স্কিমস এর লাভ আপনারা তুলে আপনারা
1: লাভবান হবেন।

0: এবারে জিজ্ঞেস করব যে আমরা সবসময় এটাই চাইবো যে বাচ্চারা যেন সৎ পথে থাকে, তাদের জুবিনাইল হোমে যেতে না হয়। তো এই ক্ষেত্রে আমাদের অভিভাবকদের কি ভূমিকা রয়েছে?
1: হ্যাঁ, এটা বড় একটা ভালো প্রশ্ন জিজ্ঞাসা করেছেন, এবং আমি এটা বলতে চাইবো যে এটা আমরা লাস্ট যে আমরা ডাটাগুলো দেখেছি, আমরা যে বাচ্চাগুলো আসে আমরা অ্যানালাইজ করি, আমরা কেস স্টাডি করি, কেস টু কেস দেখা যায়, এটা দেখা গেছে যে বেশিরভাগ বাচ্চাগুলো আসে আইদার ফ্রম ব্রোকেন ফ্যামিলি অর ফ্রম উইকার সেকশন অফ দ্য ফ্যামিলি। অনেক কেস এমন দেখা গেছে যে বাচ্চা হয়ে বাচ্চা বড় হচ্ছে, বাবা ছেড়ে চলে গেছে, মা আরেকজনের সঙ্গে বিয়ে হয়েছে, মা তাকে ছেড়ে চলে গেছে, এবং বাচ্চা তখন কোথায় যাবে, বাচ্চা তখন
0: কি শিখবে,
1: কি শিখ, তখন ও কি হয় তা মিস ইউজ করে, কারা মিস ইউজ করে, যেমন মনে করেন কোনো দোকানদার, কোনো হোটেলওয়ালা, কোনো কন্ট্রাক্টর নিয়ে ওকে কাজ করা, বাবা তুই কাজ কর, কি কাজ করবে, মনে করুন কোনো ইট ভাটায় কাজ করছে বা কোনো কনস্ট্রাকশনে কাজ করছে, তো বাচ্চাটাকে বললো তোর কোনো কাজ নেই, তুই সকাল থেকে বিকেল তুই স্টাফদেরকে জল খাওয়াবি এবং তার বিনিময়ে তোকে 200 টাকা দেবো, এবং সেই বাচ্চা দেখে যে বাচ্চাটা ওই টাকা নিয়ে করবে কি, ওর সঙ্গে যে সহযোগিতা যে বড়রা আছে ওদের থেকে বাচ্চারা শেখে, শিখে দেখে যে না কি ব্যাপার, ওরা তারপরে কোথায় না কোথায় গিয়ে কোনো না কোনো দিক থেকে গিয়ে ওরা নাশিলি পদার্থের দিকে ওরা ঝুঁকে যায়, এবং এই জিনিসটা ঘরের থেকেও শুরু হয়, যখন বাচ্চা দেখে যে ঘরে বাবা কোনো নাশিলি পদার্থ খেয়ে ঘরে গন্ডগোল করছে, বাচ্চা সেখান থেকে শেখে। এবং এটা আজকের যে দিবসটা ইন্টারন্যাশনাল ডে ফর ফ্যামিলিজ, এটা ফ্যামিলিজেরই সব থেকে বড় মহত্বপূর্ণ রোল যে এই ব্যাপারে যাতে এটা গুরুত্বপূর্ণ খেয়াল করে, যাতে সজাগ থাকা দরকার এবং বাচ্চাদেরকে ঠিকভাবে ওদেরকে দেখভাল করে যাতে ওরা এদিক ওদিক না যায়।
0: আচ্ছা স্যার, সবশেষে আপনাকে আমি জিজ্ঞাসা করবো যে শ্রোতা বন্ধুরা আজ আমাদের অনুষ্ঠান শুনছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি কিছু বলতে চাইবেন?
1: হ্যাঁ, আমি এইটাই বলতে চাইবো যে যারা শ্রোতা বন্ধুরা যারা আমার এইতে শুনছেন তাদেরকে এই বলতে চাইবো যে এই যে ইন্টারন্যাশনাল ডে ফর ফ্যামিলিজ, এটার একই উদ্দেশ্য যে কোনো বাচ্চারা যাতে যারা 18 বছরের নিচে আছে তাদেরকে যাতে কেউ মিস ইউজ না করে, মিস ইউজ ইন দি সেন্স ওরা যাতে প্রতিটি বাচ্চা যাতে স্কুলে যায়, কোনো বাচ্চারা যাতে কোনো চাইল্ড লেবারে ইনভলভ না হয়, কোনো বাচ্চারা যাতে বেগারিতে না ইনভলভ হয়, কোনো বাচ্চারা যাতে কোনো অ্যান্টি সোশ্যাল অ্যাক্টিভিটিসে যাতে ইনভলভ না হয়। যদি এমন কেউ আপনারা দেখেন আপনার কাছে কাছাকাছি বা সামনে বা কোনো খবর পান, তখন ইমিডিয়েটলি আপনারা 1098-এ ফোন করবেন, ফোন করে জানাবেন এবং আমাদের টিম রেসপন্ড করবে, গিয়ে ইমিডিয়েটলি তাকে ওইখান থেকে উদ্ধার করবে। এইটা সবাই দেখেছেন বা জানেন যে আজকাল ডোমেস্টিক লেবার মানে ঘরের মধ্যে কাজের জন্য বাচ্চাদেরকে রাখা হয়। অনেক ফ্যামিলিজ আছে বা আপনারা সবাই জানেন যে কোনো বাচ্চা আছে, মনে করুন যে 14 থেকে 17 বছরের গ্রুপের বাচ্চারা, ওর বাবা মা গরিব, তখন ওকে গ্রামের থেকে নিয়ে আসলে নিয়ে এসে আমরা ঘরে রেখে কাজ করাই এবং ওকে বলি দিই স্কুলে যা, বলে অ্যাডমিশন করা কোনো মতে কাছাকাছি বাড়ির কাছাকাছি কোনো স্কুলে, কিন্তু ঠিকভাবে তাকে পড়াশোনা দেখাশোনা করে না। এই ধরনের কেসগুলোকে আপনারা আমাদেরকে 1098-এ ফোন করবেন, আমার টিম গিয়ে ইমিডিয়েটলি ওইখানে স্পটে যাবে, গিয়ে বাচ্চাকে রেস্কিউ করে এনে আবার কোনো না কোনো চাইল্ড কেয়ার ইনস্টিটিউশনে ওদেরকে ভর্তি করিয়ে গভর্নমেন্টের গাইডেন্সের হিসাবে ওদেরকে পড়াশোনা শিখিয়ে যাতে ওরা মেন স্ট্রিমে পৌঁছিয়ে যায়, এই কাজটা করবে।
0: স্যার, আপনি আজ এই গুরুত্বপূর্ণ বিষয় এত বিস্তারিতভাবে আমাদেরকে বললেন, আমার শ্রোতা বন্ধুরা নিশ্চয়ই লাভবান হবেন। আপনি আপনার বহুমূল্য সময় আমাদেরকে দিয়েছেন, আপনাকে অনেক ধন্যবাদ।
1: ধন্যবাদ।

আজ এখানেই বিদায় নিয়ে শেষ করব আজকের বাংলা অনুষ্ঠান। আজ আপনাদের সাথে ছিলাম আমি দেবযানী। সকলে ভালো থাকবেন, নমস্কার।